শিজির যারা মুখি পেনসামি আমুখি স্যার সীতাং ইসি স্যার কিন্দুং ইসি হাখির চে।

আমি হাকির জুন আং দি, জুন আং দি আং দি, জুন আং দি রুংরি সি, জুন আং দি রুংরি বাংজির যারা মুখী সেরা খো ইসি আরিত আজাই দি মোনাং।

হুমরি থারে প্যান সামি শিলো নাং কাহুমরি সি আরুঞ্চে সাম্পি নি সোদেশি কালা সেং লং আ

আরন হাচাকে কান লিদো আরন হাচাকে কান লিদো আরন থই পিপেনবাং আবু ক্রন ক্রন কে দোকে বাং কিলিং আং পং রানাম দোয়া থানালং চিং রুম চমচম।